সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি চারিদিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 21 তারিখ। পঞ্জিকার পরা পয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর সপ্তমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:47:22, আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:13:56।

নমস্কার, রূপালী লহরের আজির খণ্ডটি স্বাগতম। আজির খণ্ডটি সজোয়া হয়েছে অভিনেত্রী পূরবী শর্মার অভিনয় জীবন তথা অভিনীত সিনেমার গীতেরে। এই বিষয়ে আমালৈ লিখি পঠিয়াইছে মানবেন্দ্র কুমার বড়ুয়াই। পূরবী শর্মার জন্ম 1961 সনত মঙ্গলদৈ শহরত। প্রাথমিক পড়াশুনা তাতেই সম্পন্ন করেছিল যদিও দেউতাকর চাকরি সূত্রে বিভিন্ন শহর নগরত অতিবাহিত হয়েছিল পূরবী শর্মার শৈশব তথা কৈশোর। সরুরে পৰা সুকুমার কলার প্রতি আকৃষ্ট পূরবী শর্মায় নৃত্য তথা চিত্রাঙ্কন করে ভাল পাইছিল যদিও কেতিয়াবা যে অভিনয় করব সেয়া কেতিয়াও ভবা নাছিল। কিন্তু নভবা কথাটোই এদিন তেওঁক জিলিকায় তুলিলে। যোৱাটো শতিকার 70 দশকের শেষর ফালে কোনো এক নৃত্যানুষ্ঠানত পূরবীর নৃত্য দেখি সেই সময়ের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক নিব বৰুৱাই তেওঁৰ নির্মীয়মান ছবি আজলি নবৌর এটি বিশেষ চরিত্রের বাবে পূরবীক নির্বাচন করে। আজলি নবৌ আছিল সেই সময়ের আগশারীর চিত্রতারকাসমূহর সমাহার। নিপুণ গোস্বামী, বিজু ফুকন, প্রাঞ্জল শইকীয়া, ইলা কাকতি, বিদ্যা রাও, পূর্ণিমা পাঠক আদির মাজত অভাবনীয়ভাবে জিলিকি উঠিছিল পূরবী শর্মা, যাক সিনেমা জগতত সকলে বেবি বলে জানিছিল। অভিনয় করা এই গীতটিয়ে আজিও সিনেমার দর্শকক আকর্ষণ করে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহৰ। অনুষ্ঠানত এইবাৰ শুনক গীতা হাতীকাকতিৰ কথাৰে পাৰুল দেৱীৰ কণ্ঠৰ গীত, প্ৰযোজনা ৰাজেশ্বৰ বৰদলৈৰ।

0: জিলাৰ ৰেহৰূপ।
1: নমস্কাৰ, জিলাৰ ৰেহৰূপ অনুষ্ঠানত আজি শুনক হাইলাকান্দি জিলাৰ ৰেহৰূপ। আমাৰ সৈতে আছে হাইলাকান্দিৰ পৰা আমাৰ সংবাদদাতা নীলোৎপল দেৱ। অনুসূচিত জাতি সম্প্ৰদায়ৰ আৰ্থসামাজিক উন্নয়নৰ লক্ষ্যৰে কেন্দ্ৰীয় চৰকাৰৰ প্ৰধানমন্ত্ৰী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনাৰ অধীনত 18 জুলাইত হাইলাকান্দিত অনুদান বিতৰণ কাৰ্যসূচী অনুষ্ঠিত হয়। এই আঁচনিৰ অধীনত জিলাখনত মুঠ 1,12,37,000 টকাৰ আৰ্থিক সাহায্য বিতৰণ কৰা হয়। এই সম্পৰ্কে আমাৰ সংবাদদাতা নীলোৎপল দেৱৰ এক প্ৰতিবেদন।
2: হাইলাকান্দিৰ ৰবীন্দ্ৰ ভৱন প্ৰেক্ষাগৃহত জিলা মিছন মেনেজমেণ্ট ইউনিট, অসম ৰাজ্যিক গ্ৰামীণ জীৱিকা অভিযান আৰু অনুসূচিত জাতি আৰু পিছপৰা শ্ৰেণী কল্যাণ সঞ্চালকৰ সহযোগত আয়োজিত এই অনুষ্ঠানত উপস্থিত থাকে হাইলাকান্দির জিলা আয়ুক্ত জয় বিকাশ, হাইলাকান্দি সমষ্টির বিধায়ক ডক্টর মিলন দাস, জিলা পরিষদর সভানেত্রী ফাতেমা বেগম চৌধুরীকে ধরে বিভিন্ন বিভাগের বিষয়া ববিয়া সকল। এই অনুষ্ঠানত হাইলাকান্দি জেলার মোট 185টা অনুসূচিত জাতির স্বসহায়ক গোট অর্থাৎ SC SSG লৈ অনুদান আগবঢ়া হয়। ইয়ার উপরও 42টা স্বসহায়ক গোটর সদস্যক ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এই আসনির অধীনত হাইলাকান্দি জেলার মোট 1,12,38,000 টাকার অধিক আর্থিক সাহায্য বিতরণ করা হয়। এই আসনির মূল উদ্দেশ্য হয়েছে অনুসূচিত জাতি পরিয়াল সমূহের আয় বৃদ্ধি, স্বসহায়ক গোট সকলক আর্থিকভাবে শক্তিশালী করে তোলা আর গ্রাম্য অর্থনীতিক অধিক গতিশীল করা।
1: ৰাজ্য চৰকাৰৰ সাংস্কৃতিক পৰিক্ৰমা বিভাগৰ উদ্যোগত আৰু হাইলাকান্দি জিলা প্ৰশাসনৰ সহযোগত জিলাখনৰ 4খন শিক্ষানুষ্ঠানত 15-দিনীয়া গ্ৰীষ্মকালীন সাংস্কৃতিক কৰ্মশালা অনুষ্ঠিত হৈছে। 15 জুলাইৰ পৰা আৰম্ভ হোৱা এই কৰ্মশালাক কেন্দ্ৰ কৰি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত ব্যাপক উৎসাহৰ সৃষ্টি হৈছে। এই সম্পৰ্কে অধিক জনাইছে আমাৰ সংবাদদাতাই।
2: হাইলাকান্দি জিলাৰ ভিক্টৰিয়া মেমৰিয়েল উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়, জামিৰা হাইস্কুল, আলগাপুৰ পাব্লিক উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়, কাটলিচৰাৰ চাৰ্ল মাৰ্কছ উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়কে ধৰি মুঠ 6খন শিক্ষানুষ্ঠানত এই কৰ্মশালা আয়োজন কৰা হৈছে। প্রতিদিনে ছাত্র ছাত্রীসকলে উৎসাহেরে বিভিন্ন কার্যসূচীত অংশগ্রহণ করেছে। কর্মশালাত সংগীত, লোকনৃত্য, যোগাসন, কবিতা আবৃত্তি আদি বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞ প্রশিক্ষকসকলে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা দেখা গেছে। ইয়ার জড়িয়ে শিক্ষার্থীসকলক সৃজনশীল প্রতিভার বিকাশের সাংস্কৃতিক চেতনার অধিক সমৃদ্ধ হওয়ার আশা প্রকাশ করা হয়েছে। অহা 29 জুলাই কর্মশালার সামরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হব। এই অনুষ্ঠানত অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীসকলক প্রমাণপত্র আর বটা প্রদান করা হব।
1: মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ অসম অভিযান দ্বিতীয় পৰ্যায়ৰ অধীনত নিৰ্বাচিত হিতাধিকাৰীসকলক আত্মনিৰ্ভৰ উদ্যোগী হিচাপে গঢ়ি তোলাৰ লক্ষ্যৰে হাইলাকান্দি চহৰৰ শ্ৰী কৃষাণ সাৰদা মহাবিদ্যালয়ত 3-দিনীয়া এণ্টাৰপ্ৰিনৰশ্বিপ ডেভেলপমেণ্ট প্ৰগ্ৰামৰ আয়োজন কৰা হৈছে। এই সম্পৰ্কে আমাৰ সংবাদদাতা নীলোৎপল দেৱৰ এক প্ৰতিবেদন।
2: জিলা উদ্যোগ আৰু বাণিজ্য কেন্দ্ৰ অৰ্থাৎ ডিষ্ট্ৰিক্ট ইণ্ডাষ্ট্ৰিজ এণ্ড কমাৰ্চ চেণ্টাৰ DICCৰ হাইলাকান্দিৰ উদ্যোগত আয়োজিত এই প্ৰশিক্ষণ শিবিৰত জিলাখনৰ 1,177জন CM AAA 2.0 হিতাধিকাৰীয়ে অংশগ্ৰহণ করে। 3 দিন ধরে চলা এই প্রশিক্ষণত অভিজ্ঞ মাস্টার ট্রেনার সকলে ব্যবসায় আরম্ভ করার কৌশল, উদ্যোগ পরিচালনা, বিত্তীয় ব্যবস্থাপনা, বিপণন, সরকারি আসনির সুবিধা আর আত্মনির্ভর উদ্যোগ গড়ি তোলার বিভিন্ন দিকর উপর পাঠদান করেছে। জেলা উদ্যোগ কেন্দ্রের সহকারী প্রবন্ধক ফাতেমা বিবিয়ে জানায় যে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হয়েছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের 2.0 হিতাধিকারী সকলক উদ্যোগী হিসাবে প্রতিষ্ঠা করাত সহায়ক সহযোগিতা করা। কয় সঠিক প্রশিক্ষণ আর দিক নির্দেশনার জড়িয়ে নতুন উদ্যোগ স্থাপন হলে নিবনুয়ার সমস্যা হ্রাস হওয়ার স্থানীয় অর্থনীতি অধিক শক্তিশালী হব।

0: নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলেতো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
0: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: পুনৰ আহিছো ফোন ইন কল্পতৰু অনুষ্ঠানটিৰ মাজলৈ হেল্ল'
4: হেল্ল' নমস্কাৰ বাইদেউ
3: নমস্কাৰ আপোনাৰ নামটো ক'ব
4: হয় মই মাইনা দাস লাল গণেশৰ পৰা কৈছোঁ
3: লাল গণেশৰ পৰা মাইনা দাস কি গীত শুনিব আজি
4: মই ৰাণু বৈশ্য বাইদেউৰ ফুল ফুলি পৰি গ'ল এই গীতটো শুনিব বিচাৰোঁ
3: হয় বৰ সুন্দৰ গীত নিশ্চয় আমি গীতটি শুনাব পাৰিম আপুনি কি কৰি আছে এতিয়া ঘৰৰ কাম কৰি কৰি গান শুনাৰ এটা মজাই বেলেগ নহয় জানো সময়ো নালাগে গান শুনি শুনি কাম কৰি থাকিব পাৰে আপুনি নহয় জানো হয় হয় হয় ঠিক আছে আপোনাৰ ভাল লগা গীতটি আমি শুনাই দিছোঁ
4: হয় হয়

0: প্রয়োজন।
1: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
2: শ্রোতাসকলে লোকগীত শুনিছে পবিত্র রয়ৰ কণ্ঠত।

মোৰ মায়ে নামতি আছিলে, মায়ে নাম গাই খুব ভাল পায়, নাম গাইছিলে। তে মায়ে মোক কেইটামান নাম শিকাইছিলে, মই মায়ে কোৱা নাম শিকোৱা নাম এফাকি গাই শুনাইছোঁ।

শ্রোতাসকলে গীতালী অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রপর খন্তেক পিছতে 6:45 গুৱাহাটী কেন্দ্রযোগে প্রচারিত সন্ধ্যার আঞ্চলিক বাতৰি, 7 দিল্লী কেন্দ্রযোগে প্রচারিত হিন্দী বাতৰি, 7:05 ইংরাজি বাতৰি আর 7:10 প্রচারিত অসমীয়া বাতৰি আমার কেন্দ্রই রিলে করে শুনাব।

0: উল্লেখ করে। রাজহ আর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্তয় আজি যোরহাট জেলার তিতাবর সমজিলার বান পরিস্থিতির বুঝ লয়।
1: তিতাবর সমজিলার কার্যালয়ত আমার সম্মানীয় বিধায়ক জিরাজ গোয়ালা ডাঙরিয়া, জেলা আয়ুক্তকে ধরে ইয়ার সমজিলা আয়ুক্ত আর বিষয়াসকলের আমি গোটাই বিষয়টি পর্যালোচনা করি। 47 গাঁও এফেক্টেড হয়েছে আর এটা পার্মানেন্টলি বরহলা কলেজতে কেম্প আছে প্রায় 300-400 মানুষের ভিতর, আর বাকি সকল গাঁত তখেসলে অস্থায়ীভাবে উত্তত আছে নহলে ঘরতে আছে। তখেসলক আমি সকলখিনি খাওয়া বোয়া যেখানে বস্তু রিলিফ দিছো, পশু খাদ্য আমি আজি দিয়ে আরম্ভ করেছে, চিকিৎসক সকল করেছে আর পি এইচ সি এফ খাওয়া পানির যোগান ধরেছে। এনে ধরনের সকল সা সুবিধা উপলব্ধ সকলখিনিয়ে হয়েছে। খেতে পথার যেখানে ড্যামেজ হয়েছে সেখানেও এসেস করেছো, আর ইয়াতগড়া কিশোর যে হয়েছে তেখেতসকল দুই ঘরকে আমি অতি সোনকালে দুদিনের ভিতর 4,00,000 টাকা আমি আগবাম।
0: কার্বি আংলং জেলার বিস্তীর্ণ অঞ্চলও শেহতীয়া বানত বুৰ গৈছে। জেলা স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙে পরিষদর সদস্যসকলক বান

0: বা প্রয়োগ করা প্রয়োজন। তেনে ক্ষেত্রত আমি প্রতি লিটার পানিত 0.06 গ্রাম ট্রাইসাইক্লোজল 75 WP রোগের আক্রমণের উপর নির্ভর করে 10-15 দিনের অন্তরালত 2-3 বার স্প্রে করব লাগে। তদুপরি অনুমোদিত রোগ সহনক্ষম জাত যেনে গোবিন্দ, কাবেরী, মনোহর শালী আদি, পঙ্কজ, ব্লাস রোগ প্রতি বছরে হওয়া ঠাইত করে রোগের ভূত সারিব পারি, তারমানে এইবিধ রোগের ব্লাস রোগের পিছত আমি দ্বিতীয়তে মুগা দাগ পড়া রোগের নিয়ন্ত্রণলে আহ। ধানের আক্রান্ত বীজের দ্বারা রোগ খেতিপথার প্রবেশ করে, সেয়ে বীজবুর সিঁচার আগতে ব্লাস রোগের নিচিনাকে আমি কার্বক্সিন ঔষধে শোধন করে লোক লাগে, এই মুগা দাগ পড়া রোগবিধ। তারপর আমি অনুমোদিত হারত সার প্রয়োগ করলে এই রোগের ক্ষতি সম্ভাবনা বহুত কম থাকে। যদি রোগের প্রাদুর্ভাব বাহে তেতিয়া আমি এডিফেনফস নামের ঔষধ 1 মিলিলিটার প্রতি লিটার পানিত মিহলাই ভালদরে স্প্রে করে সুফল পাব পারো। দ্বিতীয়তে ধান খেতির অনিষ্টকারী রোগ হয়েছে সিড ব্লাইট রোগ। এই রোগবিধ প্রতিরোধ করবলে আমি সদায় অনুমিত পরিমাণত নাইট্রোজেন সার প্রয়োগ করব লাগে, আর এই সার একবারে নিদি 2-3টা ভাগ হিসাবে প্রয়োগ করা ভাল। পথারত ধাননি দ্বারা আক্রান্ত হওয়া পরিলক্ষিত হলে 2 মিলিলিটার হেক্সাকোনাজল 5 EC ঔষধ প্রতি লিটার পানিত মিহলাই, নাইবা 1 মিলিলিটার ভেলিডামাইসিন প্রতি লিটার পানিত মিহলাই 15 দিনের অন্তরালত 2-3বারমান স্প্রে করব লাগে। বহু ক্ষেত্রত এই রোগ জৈবিক নিয়ন্ত্রণের উপর অধিক গুরুত্ব দিয়া হয়েছে। ট্রাইকোডামা ভেকুরযুক্ত ঔষধ প্রয়োগ করে আমি ভাল ফল পাব পারি। তদুপরি ধাননি দ্বারা রোগের উৎস হিসাবে কাম করা অপ্রোটিনবিল ধ্বংস করেও আমি রোগ নিয়ন্ত্রণ করব পারি। তারপর আমি ধানের সিট রড রোগের কথালে আহ। ধানের সিট রড রোগ বীজের দ্বারা খেতিপথারত উদ্ভব হওয়ার সম্ভাবনা অতিক বেশি, বাবে ধানের বীজবুর সিঁচার আগতে ভেকুরনাশক ঔষধ শোধন করাটো অতিক করেছে। এটা আমি গম পালো যে বীজ শোধন করাটো অতিক উপকারী পদ্ধতি, যেহেতু বহু কেবিধ রোগ বীজের দ্বারাও সংক্রমিত হয়। বীজ শোধন করে আমি ভাল ফল পাব পারি। স্টেম রড বা কাণ্ড পচা রোগ নিয়ন্ত্রণ করবলে আমি 2 মিলিলিটার হেক্সাকোনাজল 5 EC ঔষধ প্রতি লিটার পানিত মিহলাই স্প্রে করে ভাল ফল পাব। তেনেদরে ধান খেতিত ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট রোগ দৃষ্টিগোচর হলে নাইট্রোজেন সার টপ ড্রেস নকরাই ভাল। তার সলনি আমি পটাশ সার বিঘাই প্রতি 8 কিলোগ্রামক প্রয়োগ করব লাগে। তদুপরি রোগটো দেখা মাত্রকে 1 কিলোগ্রাম কেঁচা গোবর 5 লিটার পানি মিহলাই প্রয়োগ করব লাগে। তারপরে আমি বাকানি রোগ নিয়ন্ত্রণ করবলে হলেও আমি বীজ শোধন করে ভাল ফল পাব পারো। এইদরে আমি ধানের বিভিন্ন রোগ বিলাক আমি নিয়ন্ত্রণ করব।
1: হয়, ধান খেতির আপনি যথেষ্টখিনি রোগের বিষয়ে কলে আর ইয়া কেনেক নিয়ন্ত্রণ করব পারি এই বিষয়েও কলে। কিন্তু আমি দেখা পাও যে ধান খেতির প্রধান সমস্যা বলিলে আমার কৃষকসকলে সাধারণতে পোক পতঙ্গ যে আক্রমণ করে ধান খেতিখিনি তার উপর বেশি গুরুত্ব, অনিষ্টকারী পোক পতঙ্গর বিষয়ে জানাব নাকি?
0: নিশ্চয়, কোনো খেতির সমস্যা বলিলে আমি কেতিয়াও পোক পতঙ্গক বাদ দিব নোৱাৰো।
1: হয়,
0: ধান খেতির কৃষিকাল সোৱাত বিধে বিধে পোকে আক্রমণ করে যথেষ্ট অনিষ্ট সাধন করা পরিলক্ষিত হয়। ধান খেতির এবিধ অতিক অনিষ্টকারী পোক হয়েছে মজা খোয়া পোক। এই মজা খোয়া পোকর পলুবর তলফালে ধান গছর গা গছত বিন্ধা করে মাজলে সোমায় গিয়ে অন্তর্ভাগ খায় আর সংবহন ব্যবস্থার ক্ষতি করে। তার ফলত গছজোপা রঙা পড়ি মরি যায়। এই রঙা পড়া গছজোপার মাজর কোঁহটো টানি দিলে অতি সহজতে ওলা আহে। ধানের ফুল ধরার পাছত এই পোকর আক্রমণ হলে গোটেই ঠোঁটটো বগা পড়ি শুকাই যায় আর ধানবর পতনা হয়। ধান খেতির অন্য এবিধ অনিষ্টকারী পোক হয়েছে চরহা পোক। চরহাপ বা চেলেকা পোকে লম্বভাবে ধান গছর পাতর সেউজিয়া অংশ চুহি খাই পেলায়, ফলত পাতবর শুকান খেরর নিচিনা হয়ে গোটেই ধাননি দ্বারা বগা বা খেরবরণিয়া হয়ে পড়া দৃষ্টিগোচর হয়। চরহার পোকর দ্বারা আক্রান্ত ধাননি পথারবিলাকত পূর্ণাঙ্গ পোকর অবস্থিতি সহজে চকুত পড়ে। পূর্ণাঙ্গ চরহা পোকবিলাক কলাবরণিয়া জুইখলা কাঠির খারটোর সমান আর ইহতে গোটেই গাতে কাঁইট থাকে। তৃতীয়তে ধান খেতির অনিষ্টকারী পোক বলিলে টুপলিকটা পোকর কথা কব পারি। টুপলিকটা পোকে পথারত ধান গছবিলাক পোখা মেলার লগে লগে আক্রমণ করে। ইহতর পলুবুয়ে পাতর কোষবিলাক খায় আর পাতবিলাক কাটি গোটেই গাটো মেরিয়াই লয়, ফলত পাতবর কাশিরে কটার দরে দেখি। ধান খেতির অন্য এবিধ অতিক অনিষ্টকারী পোক হয়েছে সুর পোক। ধাননি পথার পানি শুকাবলে আরম্ভ করার লগে লগে সুর পোকর আক্রমণ হয়। এইবিধ পোকে গছর পাতর দাঁতিরপরা খায় অহার ফলত মধ্যশিরা আর গছর

শ্রোতাসকলে মেন পড়ে ইতিপূর্বে প্রচারিত কৃষিভিত্তিক অনুষ্ঠান হিরলু শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া শ্রোতালয় আগবাইছো আজির দিন। আজি মঙ্গলবার 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি চারিদিন, ইংরাজি 2026 সনের জুলাই মাহর 21 তারিখ। আজি অষ্টমী তিথি, চিত্রা নক্ষত্র। মই অর্ণব কুমার নাথে আরম্ভ করছো আজির দিন। প্রথমে শ্রোতাসকলক দিবল লৈছো আজি রাজ্যপরা প্রকাশিত বাতৰি কাকত সমূহত প্রথম পৃষ্ঠাত স্থান পোৱা বাতৰিৰ শিরোনাম। নাগালেণ্ডত ডাৱৰ বিস্ফোৰণত শিবসাগৰ চৰাইদেউ যোৰহাটত অবৰ্ণনীয় পৰিস্থিতি। উজনিত প্ৰলয়ংকাৰী বানত নিহত 10, দিখৌ জাজি ভোগদৈ নামটি দেওপানীৰ নৈৰ বানত হাহাকাৰ শ শ গাঁৱত। ঐতিহাসিক তলাতল ঘৰ পুৰণি দিখৌ দলঙলৈ ভাবুকি। বৰ্ণাট্যক স্থানান্তৰ কৰিবলৈ মোতায়েন বায়ুসেনাৰ 4খন হেলিকপ্টাৰ। উদ্ধাৰ অভিযানত নামিছে SDRF NDRFৰ 30খনকৈ নাও। শিবসাগৰৰ 224খন গাঁও জলমগ্ন। ভোগদৈৰ বানে মথাউৰি ভাঙি বুৰালে যোৰহাটৰ 30খনকৈ ৰাজহ গাঁও। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশত উজনি 3 মন্ত্রীর দুর্যোগ তদারক। বন্যাত্র কাষত থাকে উদ্ধার অভিযানত মন্ত্রী কেশব মহন্ত, বিমল বুড়া আর সুশান্ত বুড়াগোহাঁই। উজনিরে যোগাযোগ বাতিল হওয়ার উপক্রম 10খন রেলের যাত্রা বাতিল, 11খনের পথ পরিবর্তন। প্রশাসনের অনুমতি অবিহনে সংসদ ঘেরাও অভিযান। CJP-ক ছত্রভঙ্গ দিবলৈ দিল্লি আরক্ষীর লাঠিচালনা, কন্দ্র গ্যাস। নাড্ডাক সাক্ষাৎ CJP-ৰ মুখপাত্র, কেন্দ্রীয় নেতৃত্বরে আলোচনার আশ্বাস। বান পরিস্থিতিক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বার্তা। এই কঠিন সময়ত প্রতিটো ক্ষতিগ্রস্ত পরিয়ালৰ কাষত আমি আছো। জনসাধারণ জীবন জীবিকার সুরক্ষায় আমার সর্বোচ্চ অগ্রাধিকার। বানক লৈ দিল্লিত সংসদরে আলোচনা মুখ্যমন্ত্রীর। মাকুম কয়লাক্ষেত্রত 2.40 কোটি বছরিয়া কেটেকীর জীবাশ্ম আবিষ্কার। এয়া সমগ্র ভারতের গবেষণা প্রাকৃতিক ইতিহাসের ক্ষেত্রলৈ উল্লেখযোগ্য অবদান বলে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গোয়ালপাড়ার ভিন্ন এলাকা পরিদর্শন বনমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার। পরিবেশ ভারসাম্যর স্বার্থত বনভূমিত শীঘ্রই উচ্ছেদ। খিলঞ্জীয়া লোকসকলক বৈধ অধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত করা হব আর তেওঁলোকৰ পরম্পরাগত অধিকারক লৈ কারো শঙ্কা থাকিব নালাগে বলে গুরুত্বপূর্ণ মন্তব্য বনমন্ত্রীগৰাকীৰ। ভিন্ন প্রান্তর লোকর একাউন্ট ব্যবহারে কোটি কোটি টাকার সরবরাহ। গুৱাহাটীত আন্তঃৰাষ্ট্ৰীয় সাইবার অপরাধী চক্রর 4 সদস্য গ্রেপ্তার। বৰপেটা আরক্ষীর চীন ওমানৰে সংযোগ। 16খন ATM কার্ড, 18টা মোবাইল, বিলাসী অডি হুন্ডাই ভেনু উদ্ধার। মালিগাঁওত ভূমিস্খলনত আহত একটা পরিয়ালের 4 সদস্য। ঢিঙত উদ্যমিতা চেক বিতরণ করে মন্ত্রী পীয়ূষ হাজরিকার মন্তব্য। উন্নয়নমূলক আঁচনিরপরা বঞ্চিত হওয়া নাই রাজ্যের কোনো একটা অঞ্চল। নগাঁও বটদ্রোয়া সমষ্টির 81টা পরিয়াল।

শ্রোতাসকল, ইমানপরে হিন্দী বোলছবির গীত অনুষ্ঠান শুনিলে আকাশবাণী তেজপুর কেন্দ্রপর। এটি আমার স্টুডিও ঘড়ির সময় নিশা 10:30:20। ইয়ার লগে আমার আজির অধিবেশন অন্ত পরিল। আমার পরবর্তী অধিবেশন মুকলি করা হব কাল পুয়া 5:55। আজির অধিবেশন কন্ট্রোল রুমের দায়িত্বত আছিল মৃগাঙ্ক।